নখেলে গা ছেবে নখা দেখুলামে গা মাগা পেলা থা তেহালে নকুলামে তাকে তাই গছে থা কাকে খালে বোলা তাকে তাই গছে থা গাইয়ে খোলা থোকরো থোকরো থোকরো থোকরো কুলা কুলা মে তাক গায়ে ও নখ না সাজা নভে জক জক নুলে